0: আকাশি যার দেখতে যায় মহলা পেলা
1: পাঠ পুস্তক সন্ধ্যাবাদন ফেল পূজ সুবগল সমাগম মুখ চূড় ভুখল সারং ত্রেপাল তিহাল বিচার গাল মালা তিলকল লাটং দো দোতি বস্ত্র কপাটং যে জান সুব্রহ্ম কর্ম সফ নিশ্চয় কর্ম